বুলি এখন বি চর্চা করেছে। আর কৃষি বিজ্ঞান কেন্দ্র কে ভি কে জানাবতো নাগাল্যান্ড ইউনিভার্সিটিরপ্রা ইনপুট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম নাবার্ড স্পন্সার্ড ফার্মার্স সাপোর্ট প্রোগ্রাম ফান্ড এফ এস পি এফ প্রজেক্ট নিচেদি ভিকি টাউন আকলতো জানাবতো ডিস্ট্রিক্টটি জাগালি জয়কা করেছে। প্রোগ্রাম ইম্পাওয়ারিং রুরাল ওয়েমেন থ্রু কটকনাথ পোলট্রি ফার্মিং আ সাস্টেনেবল অ্যাপ্রোচ টু লাইভলিহুড অ্যান্ড নিউট্রিশন লাগা থিম নিচিদি রাখিছে। অফসারি কথা করে এডিশনাল ডেপুটি কমিশনার আকুলতো থিয়াইয়াঙর জামিয়াবা কটকনাথ পালিয়া বেনিফিশিয়ারিস লগতে মার্কেটে সবসে ভাল তাম্পা বলে লাগা জানাইছে। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ প্রজেক্ট আর হেড কে ভি কে জানাবতো ডক্টর রাকেশ কুমার ছাওরা সিয়াপ্রা কটকনাথ পোলট্রি ফার্মিং পরিবার লগা নিউট্রিশন সুদায় করিয়া কামাই উঠাই দিয়া আর রুরাল এরিয়াসটি মহিলা লগা এম্পাওয়ারমেন্ট লগা জানাই দিছে। প্রোগ্রাম সময়টি দরকার পোলট্রি লগা জানকারী দি কটকনাথ মুরগি ফিডস ডাওয়ে ড্রিঙ্কার্স আর ফিডার্স কান্ড 45 ছনিলা মহিলা বেনিফিশিয়ারিস কান্ড প্রজেক্ট নিচেটি ভাগ করে দিছে। আর এইটার আজি ফুজুর লগা খবর ইমানটি শেষ করে আছি। শুনে থাকবি সামসাদ বাজি 10 মিনিটটি নাগামিজ খবর আনি দিবলে আছে।